গাজা তেলাহ মানে বাসকান লেবি দাড়ি তুজু পুলু তুজু পুলু তিগাড়ি বুধুয়া রাতুস এনাম পুলু এম্পাত এন্ডি বুরনাহাম দি পাস্তিকান সেবা গায় পামিম পিন্তর লিহিত পার্তাই বুরু ইংরিস পার্তাই ইয়াং সেডাং বরকুয়াসা দান আকান মঞ্জা দি চালোন প্রধানমন্ত্রী ইয়াং মুলাই মমিম পিন দি সপলু দৌনিং স্ট্রিট পেকান দেপান কতুয়া কমিটি এক্সিত কুতিফ ন্যাশনাল পার্তাই বুরু সাবানা মাহমুদ মানিয়াম পাইকান পঙ্গুমান তরসবুদ দালাম কনফারেন্সি খুসুস পার্তাই দি লন্ডন দিয়া মানিয়াতা কান বাবা হানিয়া আদা সাতু কর দিতাত ইয়াং মনুহি সিয়ারাত দান মনিরিমা তিগারা তুস তুজু পুলু সম্বিলান নমিনাসি সহিঙ্গা মালামপু পুই আম্বাং বাতাস উন্তুক মালাজু ক তাহা বরিকুতনিয়া বুর্ন হাম আকান দি উন্ডাং ওলেহ রাজা চার্লস তিগা উন্তুক মমপেন্তুং পমরিন্তাহ বারু পাডাহারি সনিন সতেলা পে এম কৈর স্তরমের সচারা রশ্মি মনিয়ে রাহকান পঙ্গুন দুরান দিরিনিয়া কপাডা সাং রাজা কনফ্লিক্ট রুশিয়া উক্রেনা সতীতাগ্নিয়া এম্পাত ওরাং তেবাস দান দুয়াপলু লাইনিয়া তরলুকা দলাম সরাঙ্কায়ন সেরাঙ্গান রুশিয়া দি বরবাগাই বিলায়া উক্রেনা সপঞ্জাং মালাম কপাডা অ্যাডমিনিস্ট্রাসি মিলিতের রিগিওনাল ওডিশা ওলেহ কিপার মঙ্গাতাকান বাবা দুয়া ওরাং তেবাস দান সপলু লাইনিয়া তরলুকা আকিবাদ সেরাঙ্গান রুদাল রুশিয়া দি কোটা পলাম্বুহান ওডেশা বিলায়া সেলাতান উক্রেনা প্রেসিডেন্ট উক্রেনা ভলোদিমির জেলেন্সকি মঙ্গাতা কান দুয়া ওরাং লাগি তেবাস দান লিমা লাইনিয়া তরলুকা দলাম সরঙ্গান তরপিসাহ দি বিলায়া জাপুর ঝিঝিয়া পাড়া পজ্জাপাত পাড়া মালোপার কান আদানিয়া কোরমান লুকা আকিবাদ সরঙ্গান রুশিয়া দি লিমা বিলায়া দান লাইন দি নেগারা তর সবুত সতীডাক নিয়া দুয়া পুলু আনাক দান সাতু ওরাং দেওয়াসা তেওয়াস সেরতা বাবরাপা লাইনিয়া তরলুকা সতেলা সবুয়া বস সুকোলা কলুয়ার দাড়ি জালান রায়া দান তর গুলিং দি বিলায়া তিমুর উগান্ডা পলিসি মানিয়াতা কান কচেলা কান ইতু তরজাদি তাডি মালাম দি ডিস্ট্রিক্ট কাপ চোরবা সাত বস এডাং দালাম পরজালানান পুলাং দাড়ি কুঞ্জুঙ্গান ক এআই আর তরজুন সিপি ইয়াং ইন্ডা দালাম সবুয়া পরনিয়াতা আন পলিসি মানিয়ম্বুত কান বাবা পঙ্গে মুডি দি দুগা ক হিলাঙ্গান কন্দালি আতাস কন্দারা আন্তর সবুতিয়াং কমুদিয়ান ক লুয়ার দাড়ি জালান মনম্বরাক বাতু দান তরগুলিং পরনিয়াতা ইতু মনম্বা কান বাহবা ইনফরমাসি তর সবুত মাসি বর সিফাত আওয়াল দান পনিলিদি কান সেডাং দিলা কুকান উন্তুক মমাস্তি কান পনিয়েবাব পাস্তি কচিলা কান ইতু লেজেন্ডা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিয়া সর গার্লফিল্ড সোব্রেস মানিঙ্গাল দুনিয়া পাডা উসিয়া দেলাপন পুলু সম্বিলান তাহুন কবার মানিঙ্গাল নিয়া পমাইন ক্রিকেট লেজেন্ডারিস ইনি দি কনফার্মাসি ওলে পুত্রানিয়া দ্যানিয়েল সবাগায় সালা সাতু পমাইন সর্বা বিসা তরবাইক দালাম সজারা ওলহারগা ইনি সোব্রেস তাম্পিল দালাম সম্বিলান পুলু তিগা পরতান্ডিঙ্গান টেস্ট দান মঞ্চেতাক দেলাপন রিবু তিগা পুলু দুয়ার রান দেঙ্গান রাতা রাতা লিমা পুলু তুজু তুজু পুলু দেলাপন তরমাসুক দুয়া পুলু এনাম সেঞ্চুরি দান তিগা পুলু হাফ সেঞ্চুরি অন্তারা মারে সম্বিলান অন্তারা মারে সম্বিলান বেলা লিমা পুলু এম্পাত হিঙ্গা আপ্রিল সম্বিলান বেলা তুজু পুলু তুজু পুলু এম্পাত সবাগে পমকুল কিডাল সকালি গুস পলেম্বার ভোলা দেঙ্গান কচে পাতান মানেগা চেপাত মঙ্গুনা কান তেঙ্গান কিরি সোব্রেস মঞ্চা তাকান দুয়ারা তুস্তিগা পুলু লিমা উইকেট দালাম ক্রিকেট টেস্ট ইয়াজুগা মরমাইন দালাম সাতু পরতান্ডিঙ্গান ও দি আই দান মেরাই সাতু উইকেট সালাইন ইতু দিয়া মরুপা কান পমকুল প্রতামা ইয়াং বরহাসিল মঞ্চেতাক এনাম পুকুলান এনাম দালাম সাতু ওভার পাডা পরতান্ডিঙ্গান ক্রিকেট কেলাস সাতু সাত মাম্বাবা নোটিংহ্যামশায়ার মেলাওয়ান গোলম্বগরান পাডা তাহুন সম্বিলান বেলাস এনাম পুলু দেলাপান টিম হকি পুত্রী ইন্ডিয়া হকি ইন্ডিয়া কামারিন মঙ্গুমকান স্কুট বর ইসি দুয়া পুলু পমাইন উন্তুক পিয়ালা দুনিয়া হকি পুত্রী ইহা দুয়া পুলু দুয়ারিবু দুয়া পুলু
enam gelandang Salima tete akan